কুড়মিয়া কুড়বি বিখা পয়খার কুড় কুড়ে নেহ লগা বিসরিয়া করতার কিস নাল কিচে দোস্তি সব জগ চলনহার।